পদ্ম পুরস্কার প্রদান করবে। এই ক্ষেপে 3 জনকু পদ্মবিভূষণ, 8 জনকু পদ্মভূষণ আও 55 জনকু পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা যিবা। আগুন রাষ্ট্রপতি 58 জনকু পদ্ম পুরস্কার দিয়ে সারিছেন। ইথি ওড়িশার ডক্টর মহেন্দ্র কুমার মিশ্র সম্মানিত হয়েছিলেন। ইবছর রাইজু ডক্টর মিশ্রঙ্ক সহিত চরণ হেমব্রম, সীমাঞ্চল পাত্র, শরত কুমার পাত্রঙ্কু পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা যিবা। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীর অধ্যক্ষতা ভুবনেশ্বর লোকসেবা ভবন রাজ্যস্তরীয় প্রাকৃতিক বিপর্যয় কমিটি বৈঠক গলাকাল হয়ে বিপর্যয় পরিচালনা জিরো ক্যাজুয়ালিটি সংকল্পকে দোহরাই করে কেনসি প্রকার খিলাপিকে বরদাস্ত করা না যায় বলে মুখ্যমন্ত্রী কইছেন। রাজ্য 911টা বহুমুখী আশ্রয়স্থলী দেখরেখ লাগি 6 লাখ টাকা লেখা পাঁঠি দিয়া বলে বৈঠকটি নিষ্পত্তি হয়েছে। এলনিনো প্রভাব থেকে কম বর্ষা আশঙ্কা থিবানু কৃষি জলসেচন আও অলগা বিভাগমানকু সমগ্র সরকার হোল অফ গভর্নমেন্ট আভিমুখ্যতে কাম করবারকে আও কৃষি বিভাগকে আকস্মিক পরিস্থিতি যোজনা তৈয়ার করবারকে কুহাযাইছে। ইহাদে রাজ্যে 20টা ওড্রাফ আও 347টা অগ্নিশম কেন্দ্র প্রস্তুত রয়েছে। আও 10টা নূয়া ওড্রাফ বাহিনী গঠন লাগি প্রক্রিয়া চালিছে। বৈঠকটি উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিংদেও, রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী, সাংসদ, বিধায়ক আর বরিষ্ঠ অধিকারী মানে উপস্থিত থিলে। শ্রীক্ষেত্র পুরীর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা লাগি আজ পুরী টাউন হল সম্মেলনী কক্ষ সকালর 11 বজে 2 নম্বর সমন্বয় কমিটি বৈঠক হবা। আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন অধ্যক্ষতাতে হবারকে বৈঠকটি রথযাত্রা বেলকে মহাপুরুষ নীতিকান্তি, পরিমল ব্যবস্থা, স্বাস্থ্য, আলোকীকরণ, রাস্তাঘাট মরামতি, পিইবার পা যোগাণ, যা সুবিধা, সুরক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণ বাবদে আলোচনা করা। রথযাত্রা আগুন রাজ্য সরকার সব বিভাগের কামর অগ্রগতি বাবদে আইনমন্ত্রী সমীক্ষা করবে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, রাজনেতা ও ভারতীয় জনসংঘর প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী আজ তাঁর বলিদান দিবস অবসরে রাজ্যবাসী শ্রদ্ধাঞ্জলি জনাউছেন। এ অবসরে রাজ্য সরকার তরফ ভিন ভিন কার্যক্রম মান আয়োজন করা। আজ সকালবেলা ভুবনেশ্বর শ্যামাপ্রসাদ মুখার্জী পার্কঠানে তাঁর প্রতিমূর্তি মাল্যার্পণ করা। উপরবেলা জয়দেব ভবনঠানে রাজ্যস্তরীয় বলিদান দিবস সমারোহ হওয়া কার্যক্রমটি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝী সহিত বাচস্পতি সুরমা পাণি বিশিষ্ট ব্যক্তিবিশেষ মানে দেবার কার্যক্রম রয়েছে। সারা রাজ্যে চালিথিবা ভোটার তালিকার স্বতন্ত্র সংশোধন এসআইআর শেষ ক্ষেপে পৌঁছিছে। এই অভিযান শেষ হবারকে আউ 6 দিন বাকি রয়েছে। ইহাদে তক 99.86% ভোটর মানকর পাশে পরিগণনা ফর্ম পৌঁছিছে। সেথির ভিতর 86.12% ফর্মর ডিজিটাইজেসন কাম শেষ হয়েছে। 100% ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেসন লাগি জেলা প্রশাসন ও বুথস্তরীয় অধিকারী মানে যুদ্ধকালীন ভিত্তিতে কাম করুছেন। যেন মানে ফর্ম দাখল নাই করি 28 তারিখ আগুনু বুথস্তরীয় অধিকারী মানকর পাশে নায়ত ইসিআই নেট জরি অনলাইন থি দাখল করবারকে মুখ্য নির্বাচন অধিকারীঙ্ক তরফ অনুরোধ করা যাইছে। রাজ্যের ভিন ভিন জায়গার সংশোধিত ইংরাজি বনান বাবদ বিজ্ঞপ্তি বাহিছে। রাজস্ব বিপর্যয় পরিচালনা বিভাগ তরফ বাহি বিজ্ঞপ্তি বরগড় বলাঙ্গীর সহিত রাজ্যের 64টা জায়গার ইংরাজি বনানকে বদলা যাইছে। সবু গণমাধ্যম, সামাজিক গণমাধ্যম থি ইতার সঠিক প্রচার প্রসার লাগি অনুরোধ করা যাইছে। ইংরাজি বনান বদলাবার লাগি আগুন ক্যাবিনেট থি নিষ্পত্তি নিয়া যাইথিলা। আইবা বর্ষা ঋতুকে নজর থি রখিকি শিমলিপাল জাতীয় উদ্যানকে পর্যটক মানক লাগি বন্ধ রখা যাইছে। শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প নির্দেশক কার্যালয় তরফ বাহি বিজ্ঞপ্তি অনুসারে আবার 29 তারিখ নু শিমলিপাল জাতীয় উদ্যান পর্যটক মানক লাগি বন্ধ রহবা। বর্ষা দিনে পর্যটক মানক সুরক্ষাকে নজর থি রখিকি শিমলিপালকে বন্ধ রখা যাইছে। কোরাপুট জেলা বৈপারিগুড়া থানা বাদলি পাহাড় জঙ্গল জেলা স্বেচ্ছাসেবী বাহিনী ডিভিএফ তরফ গোটে মাওবাদী ডম্প ঠাপ করা যাইছে। সেঠানু বহুটে হতিয়ার আও বিস্ফোরক সামান জবত করা যাইছে। আত্মসমর্পণ করিথিবার মাওবাদী মানকর সূচনা আধারথি ই যাঞ্চ করা যাইতলা। জবত হতিয়ার আন্ধ্র ওড়িশা সীমনা এও বিএসজেডসি র মাওবাদী ক্যাডরকর আয় বলি পুলিশ সন্দেহ করুছে। পানিপাগ উত্তর বঙ্গোপসাগর আইবা 15 দিন ভিতরে গোটে লঘুচাপ হবার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলাঙ্গীর ও সুন্দরগড় দিকে আগকে বড়ুছে। আইবা দিনে মৌসুমীর প্রভাবটি রাইজে বর্ষার পরিমাণ বড়বা। আইবা 24 ঘণ্টা ভিতরে বিজুলি গড়গড়ি সহ বর্ষা হবা বলে পাখাপাখি সবু জেলাকে কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। এছাড়া আঞ্চলিক খবর ইন শেষ হলা। আরবলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 2 মিনিট জুহার।

হিন্দি কথাচিত্র গীত। কথাচিত্র কসুর, কণ্ঠদান করেছেন অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ। গীত সমীর, সঙ্গীত নদীম শ্রবণ।

এথর কথাচিত্র ত্রিনেত্র শিল্পী এসপি বালসুব্রহ্মণ্যম স্বপ্নাম মুখার্জী ও সাথী গীত সমীর সঙ্গীত আনন্দ মিলিন্দ।

প্রচার কল রামদাসবে রচিত দার্ঢ্যতা ভক্তি। আজ এথিরে শুনিলে বিশ্বম্বর দাস সম্বাদর দ্বিতীয় ভাগ। শ্রোতাবন্ধু মানুষ এটি সূচনা দৌছু যে জরুরি যান্ত্রিক রক্ষণাবেক্ষণ পাইঁ আমার প্রসারণ আজি দিন 12:30 গোটায় যায় বন্ধ রহিব। আকাশবাণী বলাঙ্গীর এথর শুণন্তু সুগম সঙ্গীত। প্রথমে শিল্পী শিবরথ।

শ্রোতাবন্ধু জনাই দেউছু যে জরুরী যান্ত্রিক রক্ষণাবেক্ষণ পাই আমার প্রসারণ আজি দিন 12:30 রু গোটায় যায় বন্ধ রহব। এথর শিল্পী শ্রীচরণ, বিভূতি স্বাইঙ্ক রচনা।

0: শ্রোতা বন্ধু, কোনসি যোজনার সফল রূপায়ন পাই নির্ভুল পরিসংখ্যানর অত্যন্ত আবশ্যকতা রয়েছে। পরিসংখ্যান মাধ্যমে জনসংখ্যা, আয়, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্র সম্পর্কে সঠিক তথ্য মিলি থাকে। এই তথ্য আধাররে সরকার ও সংস্থাগুলিক সঠিক যোজনা প্রস্তুত করে পারন্তি। যদি পরিসংখ্যান ভুল হয়ে তেবে যোজনার প্রকৃত লক্ষ্য ও সম্পদ বণ্টন ঠিক ভাবে হয়ে পড়ে না, যাহাদ্বারা সময় অর্থ ও শ্রমর অপচয় হুয়ে। নির্ভুল পরিসংখ্যান দ্বারা লোকঙ্ক আবশ্যকতা চিহ্নট করে সঠিক স্থানরে সহায়তা পৌঁছাইবা সম্ভব হয়ে থাকে। তেণু যোজনার সফলতা, সঠিক নিষ্পত্তি গ্রহণ এবং দেশের সামগ্রিক বিকাশ পাই নির্ভুল পরিসংখ্যানর ভূমিকা অত্যন্ত অপরিহার্য। এই অবসরে আজ রয়েছে আলোচনা, যোজনার সফল রূপায়নরে নির্ভুল পরিসংখ্যানর আবশ্যকতা। এ সম্পর্কে আলোচনা করছেন ভারত সরকারঙ্ক ভারতীয় অর্থনৈতিক সেবারে উপনির্দেশক ভাবে কার্যরত অংশুমান কামিলা।
1: প্রমাণ ভিত্তিক নীতি নির্ধারণ, সামাজিক অর্থনৈতিক বিকাশ এবং জাতীয় যোজনারে পরিসংখ্যানর গুরুত্বপূর্ণ ভূমিকাকু ব্যাপক ভাবে স্বীকৃতি দিয়া যাইছি। শারীরিক স্বাস্থ্যর এক লক্ষ্য হাসল করিবাকু চেষ্টা করুথিবা ব্যক্তি ওজন, উচ্চতা, রক্তচাপ, নাড়ি হার এবং এইপরি গুরুত্বপূর্ণ প্যারামিটার গুড়িকর ইতিহাস এবং স্থিতি জানিবা আবশ্যক। পরিবার সদস্য মানঙ্ক পাই ভোজন প্রস্তুত করিবাকু চেষ্টা করুথিবা জনে ব্যক্তি সেমানঙ্কর স্বাদ কোন কোন উৎপাদন আবশ্যক, কেতজন ভোজন করিবে এবং সেমানঙ্ক খাদ্য গ্রহণর অংশ কোন তাহা জানিবা আবশ্যক। ঘর সজাইবাকু চেষ্টা করুথিবা ব্যক্তি মানে এথিপাই কেতে টঙ্কা অছি, ঘরে বর্তমান উপলব্ধ কলা এবং হস্তশিল্পর স্তর কোন এবং সেমানে কেউ স্তরর সৌন্দর্য আকর্ষণ হাসল করিবাকু লক্ষ্য রাখিছেন্তি তাহা জানিবা আবশ্যক। সরকাররে নীতিগুড়িক এক নির্দিষ্ট ফলাফল হাসল করিবা পাই উদ্দিষ্ট। উদাহরণ স্বরূপ, বিদ্যালয়ে পড়ুথিবা নির্দিষ্ট বয়সর বালিকা মানঙ্কর প্রতিশত বৃদ্ধি, কিশোর মানঙ্ক পুষ্টিকর খাদ্য গ্রহণ বৃদ্ধি, যানবাহনর নির্গমন স্তর হ্রাস করিবা ইত্যাদি। নীতির সফল কার্যকারিতা পাই আমাকু জানিবা আবশ্যক আমি কোন হাসল করিবাকু চেষ্টা করুছন্তি, লক্ষ্য দর্শক কিয়ে এবং সেমানঙ্কর আকার কোন, নীতির উদ্দেশ্য হাসল করিবা পাই আমি কেউ পরিবর্তনকু উৎসাহিত করিবাকু চাহুছন্তি ইত্যাদি। এ সবুকু বুঝিবা পাই সঠিক এবং প্রাসঙ্গিক পরিসংখ্যান সহায়ক হইথায়।

0: যুব ব্যাপার ও ক্রীড়া মন্ত্রণালয় পক্ষের দেশব্যাপী বন্দে মাতরম শিবিরর আয়োজন করা হবে। দেশের সাংবিধানিক তথা গণতান্ত্রিক পরম্পরা সম্পর্কে যুববর্গকে অধিক সচেতন করাইবা লক্ষ্য নেই এভাবে পদক্ষেপ গ্রহণ করা যাইতিবা মন্ত্রণালয় কহিছি। এথিপাইঁ চিহ্নট হইতিবা জেলাগুড়িকে 20টি শিবির স্থাপন করা যিব। 6টি রাজ্যের 15-29 বর্ষ বয়স্ক 150 জন যুব অংশগ্রহণকারী প্রত্যেক শিবিরে যোগ দেবে। সেমানক মধ্যে 50% মহিলা এবং পছুয়া বর্গর সদস্য অন্তর্ভুক্ত হবে। প্রথম পর্যায়ে শিবির আসন্তকালিঠার চলিত মাস শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গর কলকাতাঠারে অনুষ্ঠিত হব। মন্ত্রণালয় কহিছি এই শিবিরগুড়িকে প্রায় 3000 যুবক যুবতী যোগ দেবে। সেমানক সাংবিধানিক মূল্যবোধ, সাংস্কৃতিক ভাবর আদান প্রদান, নেতৃত্ব বিকাশ এবং প্রমুখ সরকারি যোজনাগুড়ি সম্পর্কে সচেতন করা যাবে বলে মন্ত্রণালয় কহিছি। স্নাতক পাঠ্যক্রমরে নাম লেখাইবা পাইঁ মিলিত বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা CUET 2026 ফলাফল প্রকাশ পাইছি। CUET পোর্টাল মাধ্যমে ছাত্রছাত্রীমানে সেমানকর স্কোর কার্ড পাইপারিবে বলি জাতীয় পরীক্ষণ সংস্থা NTA কহিছি। এই পরীক্ষা পাই 15 লক্ষর অধিক ছাত্রছাত্রী পঞ্জীকরণ করিথিবা বেলে 11 লক্ষর অধিক পরীক্ষা দেইথিলে বলি NTA কহিছি। গত মাস 11-31 তারিখ পর্যন্ত CBT মোডরে এই পরীক্ষা দেশের 321টি সহর এবং বিদেশের 13টি স্থানরে 35টি পর্যায়ে 19 দিন ধরে অনুষ্ঠিত হইতিবা নেই NTA পক্ষরু কুহাযাইছি। আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প কহিছন্তি তেহরান এহার পরমাণু ভিত্তিভূমির দীর্ঘকালীন এবং ব্যাপক তদারখ পাই সহমতি প্রদান করেছি। এথিসহ হরমুজ প্রণালীর জাহাজ চলাচল প্রতিবন্ধক দূর করিবার ওয়াশিংটন সহযোগ মধ্য প্রদান করিব। আমেরিকার দৃঢ় তদারক অধীনে সেঠারে আর্থিক রিহাতি প্রদান করা যাব বলে রাষ্ট্রপতি ট্রম্প সূচনা দেইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী ট্রম্প কহিছন্তি পশ্চিম এশিয়ার সংঘর্ষ সমাপ্ত তথা শান্তি প্রতিষ্ঠা নেই এহা সহায়ক হব। এই কূটনৈতিক আলোচনায় ইরান প্রতিনিধিমণ্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করেছেন বলে শ্রী ট্রম্প কহিছন্তি। অন্যপক্ষে ইরান বৈদেশিক মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই কৌশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা দ্বারা ইরানর পরমাণু ব্যবস্থাগুড়ির তদারক পাই সহমতি প্রদান করা যাই না বলে স্পষ্ট করেছেন। ভারতর সমুদায় বাণিজ্য অভিবৃদ্ধি গত 3 মাসে 5.4% হয়েছিবার নীতি আয়োগের উপাধ্যক্ষ ডক্টর অশোক কুমার লাহিরি কহিছন্তি। নয়াদিল্লীরে ত্রৈমাসিক ট্রেড ওয়াচ্র সদ্যতম সংস্করণকু উন্মোচন করে ডক্টর লাহিরি এহা কহিছন্তি। সে কহিছন্তি ভারতর রপ্তানি শেষ 3 মাসে 1.84 ট্রিলিয়ন ডলারে পৌঁছিবা বেড়ে আমদানী 6.5% বৃদ্ধি পাইছে। শ্রী লাহিরি পশ্চিম এশিয়ার পরিস্থিতি অস্থায়ী এবং সেঠারে খুব শীঘ্র স্বাভাবিকতা ফেরিব বলে আশাব্যক্ত করেছন্তি। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্যায়ে স্থানিত হওয়া পাই অংশগ্রহণকারী দলগুড়িক পক্ষরু জোরসোর প্রয়াস জারি রয়েছে। আজি অনুষ্ঠিত হওয়াকু থিবা গ্রুপ পর্যায় ম্যাচ গুড়িকরে রাতে 10:30 পর্তুগাল এবং উজবেকিস্তান মধ্যে ম্যাচ খেলা যাব। কলম্বিয়া কঙ্গোকু ভেটিবাকু থিবা বেলে বোস্টন ঠারে রাতে 11:30 ইংল্যান্ড ও ঘানা মধ্যে ম্যাচ খেলা যাব। কানাডার টরন্টো ঠারে ক্রোয়েশিয়া এবং পানামা পরস্পরকু ভেটিবে। ইতিমধ্যে আর্জেন্টিনা, ফ্রান্স এবং নরওয়ে নকআউট পর্যায়কু উন্নীত হয়ে সারিছন্তি। দিল্লী, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আসন্তকাল পর্যন্ত ধূলিঝড় সহ 60-70 কিলোমিটার বেগের পবন বহিবা নিয়ে ভারতীয় পানিপাগ বিভাগ আকলন করেছে। আসন্তা 2-3 দিন মধ্যে ওড়িশা সমেত আসাম, মেঘালয়, আভ্যন্তরীণ কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গর উপহিমালয় অঞ্চল এবং সিকিম্রে প্রবল বর্ষা হওয়া নিয়ে পানিপাগ বিভাগ অনুমান করেছে। সংবাদ শেষ হওয়া পূর্বে মুখ্য সংবাদ পুণি থরে। দ্বিতীয় পর্যায়ে আজ 65 জনকু পদ্ম পুরস্কারে সম্মানিত কলে রাষ্ট্রপতি। 2047 বিকশিত ভারত যাত্রার নেতৃত্ব নেওয়াকু যুব ভারতীয় প্রশাসনিক সেবা অধিকারীকু আহ্বান দেলে প্রধানমন্ত্রী। মাই ভারত অভিযান অধীনে দেশব্যাপী আয়োজিত হব বন্দে মাতরম শিবির এবং ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্যায় ম্যাচে আজ পর্তুগাল ও উজবেকিস্তান পরস্পরক ভেটবে। সংবাদ প্রসারণ আজ এতিকি শেষ হল।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র।

0: ধাড়ির শব্দ সবুকু মো কবিতার কলেবরের যন্ত্রবত স্থানিত হলাপরে মো কবিতার কলেবরের যন্ত্রবত স্থানিত হলাপরে
1: আপনার অনেক কবিতার আপনার দেখিছেন আপনার লেখিছেন যে শহরটিয়ে শোয় যায় ক্রমশ অন্ধারটিয়ে ছাই যাও থাকে কেউঠুই জুড়ু জুড়ু করে অনায়ু থাকে দুইটি নিষ্পাপ আখি কেতবে আকাশ আপনার হাতঠার ডাকু থাকে তবে এই যে খোরাক সব আপনার সংগ্রহ করতে এহা বাস্তবরে আপে আপে সঞ্চরি যায় আপনার ভিতরে বিভিন্ন আবেগরে না আপনার তাকে বাধ্য বাধকতার টাণতে
0: মোর কবিতার শব্দ মানে প্রায়তঃ কৌশি গোটে বুলাবিকালি কু নেই কৌশি ব্যক্তি কুড়িয়ারে শোই স্বপ্ন দেখু কিংবা দূর অন্ধার ছাই আলুয়ে কে জীবন পাই সংগ্রাম করু তথা জীবন জি জি নিঃশেষ হয়ে পড়ু মানুষের সেই হতাশময় কাহিনী মোর সেই কবিতার রূপকল্প আরম্ভ হয়ে থাকে সে দেখিলা পরে মো ভিতরে আপে আপে সেই কবিতার সেই শব্দগুড়িক যেমিতি মতে আক্তামাক্তা করে দিকে মোর ভাবনার কারাগারে মতে যেমিতি বারম্বার প্রতিধ্বনিত করতে কিছু লেখা কিছু সাউটিবা আমাকে কবিতার রূপ দেওয়া
1: এমিতি অসরন্তি ভাবনারে অসংখ্য ভাবরাশিরে আপনার নীতি প্রতি সন্তরণ করু থাকে অনেক আবেগ মানুষ নেই রূপ পাও আপনার শব্দ জীবন্যাস হেউ আপনার কবিতা এই কামনা সহ আমার এই কার্যক্রমকে আসি কিছু কবিতা শুনেই হেতু আপনার অনেক অনেক ধন্যবাদ নমস্কার
0: নমস্কার
1: শ্রোতাবন্ধু আজ আমহণরে লে কবি গোবর্ধন ভোই তাঁর কবিতা এবং তাঁর সহ হয়ে কথাবার্তা আপনার কিভাবে লাগিলা মতামত দেবে নিশ্চয় আজপ্রাই শব্দ সুধাকে এইটি রাখুছু শ্রোতাবন্ধু নমস্কার।